সমাজবাদী পার্টি লিডার হরেন্দ্র মল্লিক, আরজেডিস তেজস্বী যাদব, সিপিআইএম জন ব্রিটাস, এনসিপি এসপি লিডার সুপ্রিয়া শুলে অ্যান্ড আদার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইন্ডিয়ান ট্রিও অফ কুশল দালাল, সাহিল যাদব অ্যান্ড গণেশ মণিরত্নম তিরুমুরু এজ চায়না টু ক্লিঞ্চ গোল্ড ইন দ্য মেন্স কম্পাউন্ড টিম ইভেন্ট ইন দি অনগোয়িং এশিয়ান গেমস টুডে। ইন্ডিয়া কমপ্লিটেড হ্যাট্রিক অফ কম্পাউন্ড গোল্ড মেডেলস আফটার দ্য মেন্স টিম রেজিস্টার্ড 238-237 কাম ব্যাক উইন ওভার চায়না ইন দ্য ফাইনাল। আর্লি ইন দ্য ডে দ্য উইমেন্স টিম অফ চিকিতা তানিপার্থি, প্রীতিকা প্রদীপ অ্যান্ড জ্যোতি সুরেখা ভেন্নম বিট চায়না 238-234 টু সাকসেসফুলি ডিফেন্ড দ্য গোল্ড মেডেল, ফলোড বাই মিক্স টিম গোল্ড বাই চিকিতা তানিপার্থি অ্যান্ড সাহিল, হু অলসো সিকিওর্ড দ্য এলএ 2028 অলিম্পিক্স কোটা প্লেস ফর ইন্ডিয়া। Indian boxer Priya Ghangas has also clinched a bronze medal in the 60-kilogram category, showcasing the nation's growing prowess in boxing. In the trap mixed team event, Niru Danda and Kinan Chennai produced a remarkable turnaround under pressure to clinch the gold medal. India moved up to the 7th in the medal.